মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।

0: টেকনিক আর স্টার্টআপ না বাধাও দেবন মাথে জোর তিন্ন। কেন্দ্রীয় মন্ত্রী জয়পুর রা কৃষি অনুসন্ধান কেন্দ্র মায় রাখি জিয়া বিকশিত ভারত সংকল্প সম্মেলন মায় শামিল ভিয়া ও প্রদেশ ভাজপা মুখ্যালয় মায় খবর নবী সাসা গই বাতচিত কিনি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় আর আধিকারিতা রাজ্যমন্ত্রী রামদাস আঠাওলে কাল জয়পুর পধারেলা ও নশা মুক্ত ভারত অভিযান রাতেত রাখা যাওয়ানা কার্যক্রম মায় খাস পাওনা রাতহরু শিরকত করেলা। মারো বরিষ্ঠ নাগরিক আর দিব্যাঙ্গ জন সশক্তিকরণ সম্মান সমারোহ মায় শামিল ভেবন রো কার্যক্রম হ্যা। বিকানের রা পিবিএম অস্পতাল মায় জাপাওয়ালী লুগাইয়া রি তবিয়ত খারাপ হেবন রা মামলা রি জানকারি লেবন সারু চিকিৎসা মন্ত্রী গজেন্দ্র সিং খিউসর আজ বিকানের মায় ডক্টরা আর এহলকারা সাগে মিটিং কিনি আর হালাত রো জায়জো লিন। অস্পতাল মায় ভর্তি মহিলামা রে সাতা পুছি মন্ত্রী জাপাওয়ালী লুগাইয়া রা পিরারওয়ালা সাগে বাতচিত কর আর মানে বেহতর ইলাজ রো ভরোসো দিরায়ো। চিকিৎসা মন্ত্রী খবরনবীসা সাগে বাতচিত করতা থাকা কহো কে মামলা রে বিগতবার যাঁচ করাই যা রহি হ্যা আর যাঁচ রপট মিলিয়া পাছে জরুরি কারবাই করি যাবেলা। ই মামলা নলের কংগ্রেস রা কার্যকর্তা আজ পিবিএম অস্পতাল পরিসর মায় সরকার খেলাফ প্রদর্শন কিনো আর নারা লগায়া ও বাকেয়া রে আলা দর্জা রে যাঁচ করাবণ আর দোষিয়া র খেলাফ করডি কারবাই রে মাং কিনি। এ দৌরান পুলিশ ন হলকো লাঠিচার্জ করণু পড়ো। কৃষি মন্ত্রী ডক্টর কিরোড়িলাল মীণা আজ জয়পুর মায় জৈবিক খাদ বনাবণ রা কারখানা মায় কথিত গড়বড়িয়া রো খুলাসো কিনো ও কানোতা রা এক কারখানা মায় তয় মানকা র ইতর জৈবিক খাদ বনাবণ রিঠা কিনি। কৃষি মন্ত্রী ই খাদ রা কট্টা আর লেবল মাথে মানডোড়ি জানকারিয়া ন ভরমাওয়ণী বতাই। খবরনবীসা সাগে বাতচিত করতা থাকা ডক্টর মীণা বতায়ো কে কাশ্তকারা সাগে কিড়ি ভাঁতরি দগাবাজি বরদাস্ত নি করি চাবেলা ও কহো কে নকলি খাদ বীজ বেচনওয়ালা র খেলাফ আখা রাজ্যমায় অভিযান চলায়ো যা রো হ্যা আর দোষী মিলনওয়ালা র খেলাফ করডি কারবাই করি চাবেলা।
1: ये जो यहाँ मैन्युफैक्चर कर रहे हैं बायो एजेंट, बायो स्टिमुलेंट, बायो फर्टिलाइजर, सीवीड एक्सट्रैक्ट और माइक्रोन्यूट्रिएंट, ये फर्जी बनाया जा रहा है और इस फर्जी प्रोडक्ट को ये किसानों को महंगे दामों में बेचते हैं। बुरी तरह से बेरहमी किसानों का लूटने का कुत्सित प्रयास किया जा रहा है। खरीद के उसकी उपज पर कोई फर्क नहीं पड़ेगा, बल्कि उसकी भूमि खराब हो जाएगी, जहरीली हो जाएगी, बेकार हो जाएगी।
0: समाचार आप आकाशवाणी जयपुर अजमेर सुन रहा हो। প্রদেশ ও রাজ্যসভার তিন সিটার দ্বিবার্ষিক চুনাও সারু তিন উম্মীদার নির্বিরোধ চুনি চিয়া হ্যা। রাজ্যসভা চুনাও রা রিটার্নিং অফিসর ভারত ভূষণ শর্মা, ভারতীয় জনতা পার্টি রা ডক্টর সতীশ পুনিয়া, ডক্টর অলকা সিং আর কংগ্রেস রা নীরজ ডাঙ্গি র চুনিয়া যাওয়ণ র এলান কিনো আর ওয়ানা চুনিয়া যাওয়ণ রা সার্টিফিকেট তিনা। রাজ্যমায় কাল 15 জুলাই তাই শহরী আর গ্রামীণ সেবা শিবির লকায়া চাবেলা। শহরী শিবিরামায় সাফ সফাই, সড়কারি মরম্মত আর ফ্রি হোল্ড পট্টা জারিকরণ সমেত জনতারা ভলারি ন্যারি ন্যারি সরকারি যোজনাওয়া রো ফায়দো লেবন সারু পাত্র লোগাও অর্জিয়া লি চাবেলা। নগরীয় বিকাস মন্ত্রী ঝাবর সিং খররা বতায়ো কে লারলা বরসারি লিজ রি বাকিয়াত রি রকম এক মুশত জমা করাওয়ণ পর ব্যাজ মায় পুরি ছুট দি চাবেলা।
2: নগর নিকায়ো মে ক্যাম্প লগনে হ্যায়, উন ক্যাম্পো মে আম আদমি কো জো ভি পট্টা লেনা হ্যায়, বিভাজন করওয়ানা হ্যায় ইয়া দুসরে কোই কাম হ্যায়, উসকে লিয়ে অনলাইন আবেদন করনা পড়েগা। আগর কোই ব্যক্তি অনলাইন আবেদন করনে মে সক্ষম নেই হ্যায়, অফলাইন আবেদন করেগা তো হমনে নিকায়ো কো নির্দেশিত কিয়া কি ওয়াহাঁ কি ব্যবস্থা রখেন অর উচিত শুল্ক পর উসকা আবেদন অনলাইন হো, ইসসে সুনিশ্চিত অভিযান কে অবধি কে দৌরান নিশ্চিত রূপ সে নিস্তারণ হো, ইস বাত কো সুনিশ্চিত করেঙ্গে।
0: আপদা প্রবন্ধন সহায়তা আর নাগরিক সুরক্ষা মন্ত্রী ডক্টর কিরোড়িলাল মীণা আজ জয়পুর মায় এহলকারা সাগে মিটিং কর আর জরুরি হুকম তিনা। ও রাজ্যমায় চৌমাসারি ঋতুমায় বাঢ়, পানি ভরণ, ঘণি বিরখা ভেবণ আর দুজি কুদরতি আপদাওয়ারো সামো করণ সারু মিলর তৈয়ারিয়া করণ মাথে জোর তিনো। ডক্টর মীণা 15 জুন রাজ্য আর জেলা স্তর মাথে আপদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করণ রা হুকম তিনা। আপদা প্রবন্ধন মন্ত্রী কহো কে চৌমাসা মায় হালাত মাথে লগাতার নিগরানি রাখণ সারু ওয়েদার ওয়াচ গ্রুপ বনাইচিও হ্যায় ও সগলা বন্ধা আর এনিকটানি মরম্মত আর রখ রখাও তেক